0: এবালে আমি লেলো ও মামা, সে মিলেলো নাম পখো বিপির গায়ে, মামে মামে মামে মা Yango kozo ngamukolo mimi.
1: Arc-en-ciel.
0: Attendez le toko.